আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে গিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেন গে দিন খালাস কো আহরেন আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ শে আতি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروي صدقات كي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت غا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگين تيبي ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا معنی کی تی با می ہن کرے کھم می ہ کنا مس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن نہ ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিং এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেভ

আদিতি মন রসকলাঙ্গ বার কবিলায় জমায় তকক এউরিম ব্যাক রে ভীমে আদি মূসা গে ফানুগ কৌম গে মিহুম একলে গে ফানুগ আরিহুম ফেনং এদুনু হিন্দু তিমন রসকলাঙ্গ মূসা গে ফান ওয়াহি কুরে ভীমে খলে গে ফানুগ আসা কলুং হিলাগা জসওয়াশ দিং একলে গে ফান এ হিলাগা জসবি হিন্দু এ হিলাইম বার ফিং আর আরাগম ফি হাম কশ্বরুম খোম্মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জাগ দেনগেম ফুয়ে আদি বিলাগনু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গ হিয়া এড়ু ভীমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গ মন্নায় সলওয়া বাওয়ালে ভীমে আদি এঙ্গে ভীমে তিয়া মিহুন তিমন রসকলাঙ্গ দেব্বি রঙ্গু থাকে তিন তিয়া মিহুন খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গ আনিয়া বেরিয়ে নুয়ে এহে নেকমকো এউরিঙ্গ আমিল্ল নফসুতক অনিয়া বিরওয়া খমগা এউরেম ভূয়ে।

0: ফাহে ফৈবারুতাবি বয়কু এউরেঙ্গে ফাহুং আউয়ে এউরেম মিদুনিয়েগে মুদলুগা হিফতে আদি এউরেম বুনেতে থিমাম্মে নফাফ ফুসানেতে আদি হাম এফদে মুদলে এউরেন না হামায়ং আয়স এ গা এউরেং হিফতে আল্লাহ আমেদু হাক্কু বসবেনী এউরেন নুবুনুমা ফতুগে কাশাবরু বেগেম্বা আহদু এউরেঙ্গে মচ্চন নুহি পাওয়া হিয়ে আদি এফদু গাওয়া গৈ এউরেং উগেনি দসকুরুয়ে আদি থাকুয়া বেরুয়া মিহুন্ন আখরতুগে গোতি মা হেউ কম্বোডে ফাহে তিয়ে বা মিহুন্ন নুই স্নেহিয়ে
1: কীরত কুরআন দিবে তরজমায় দেমে মিগেনস তিনি সূরাতুল আরাফ সতেক সাড়িস পাসওয়ান আয়াতুম ফশায়গিন এ সূরাতুগে সতেক ফাস্তোলস নুবাবান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: এংহা সতেরস তেক সাড়িস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আড়ি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
3: দিবে রাজ্যে কে আডু
4: এমএ সীদাবেগেন বা থেদু মগুগা সাবিতবে হুরুমা
3: ইসলাম দীনুগে আকীদা বরকত কুরুমা
4: দেদুনিয়েগে হায়ায় বাজবেরি কুরুমা
3: ইসলাম দীনুগে কঙ্কমা গুলেগতুম দীনিয়ে ইলম বেরিনা সুয়া কুরফা

আদি তিমন রসকালা আঙ্গে বারা কাবিলায় জমা আক এম ব্যা করে বিমে আদি মূসাগে ফানুগ কৌমগে মিহু একলেগে ফানুগ আরিহুম ফেনং এদুনু হিন্দু তিমন রসকালাঙ্গে মূসাগে ফান ওয়াহি করে বিমে খালেগ ফানুগ আসা কলুং হিলাগা জসওয়াশ দেং একলেগে ফান এ হিলাগা জসবি হিন্দু এ হিলাইম বার ফিং আর আরাগেম ফি হাম কশ্বরুম খোম্মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জাগ দেনগেম ফুয়ে আদি বিলাগনু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে হিয়া এড়ু বিমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে মন্নায় সলওয়া বাওয়ালে বিমে আদি এঙ্গে বিমে তিয় ব্যামি হুন্ন তিমন রসকলাঙ্গে দেব্বি রঙ্গু থাকে তিন তিয় ব্যামি হুম খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গে ক আনিয়া বেরিয়েন ওয়ে এহেন কমকো এউরেঙ্গ আমিল্ল নফসু থাক আনিয়া বেরবা খমগা এউরেন ভুয়ে

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফনা আয়াতগা ওয়াহী করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুনা আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ বদল কুরআন এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামিহুং করে কমে মিহকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে